নমস্কার, আকাশবাণী টুরা মিডিয়াম ওয়েভ নি 243.31 মিটারে, কিলো হার্জ 1233-এ কচ অনুষ্ঠান জাসিং প্রচার দংটো নাসম টুনি মড রংনা আনি কান চিকনি নমস্কার আর হাপাক ভরা পেলে মান্নি হাউটো অকত্তাই মনপিনি 6:30 আর 40 সেকেন্ড তিনি শুক্রবার মে মাসিনি 29 তারিখ আর জ্যৈষ্ঠ মাসিনি 14 দিন নিং নিনি জাসিং অনুষ্ঠান আরম্ভ রেখত ইয় পেলেম করসারি দিয়া করসারিয়া দংযোগ বেগ জমাং রং নিনি পূরণ ডংনা যদি নিং অন্না মান্না জনে সাহস রেখা ই করসারিয় বাগট্রামং ওয়ার্ল্ড ডিজনিয়া শ্রোতারং অনুষ্ঠানে ফই আগৈ লিতং তিনি প্রথমে নাথেমনা হাউটু জিবেশ কোচ আরো সার দেবী কোচ জনী হুরাঙ্গি গেসিক চাই চাই সারিয়া দংযোগ নানা চাইনাং

জিবেইস কোচ আরও সারদে বি কোচনি হুরাঙে চাই অপর নাথেমনা মানজো তাই অনুষ্ঠানে আপ্পারংনা নাথেমনা হাউত্তো নেপোলিয়ন কোসানি হুরাঙে গেসিক চাই চাই সারিয়া দোংজো রঙ্গা রঙ্গা নোকনি।

নেপোলিয়ন কোসানি হুরাঙে চায়ো আপারং নাথানা মানযোগ তাই অনুষ্ঠানে আপারং না ওয়ার্ল্ড নো টোবেকো ডে নি বিষয়ক সে করবাক না ফুইনি 31 মে রবিবারে ওয়ার্ল্ড নো টোবেকো ডে ও মানাইনি দং না আর ই বছরনি ওয়ার্ল্ড নো টোবেকো ডে নি থিমা দং যোগ আনমাস্কিং দ্য অ্যাপিল কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোবেকো অ্যাডিকশন। মে মাসিনি 31 তারিখে ওয়ার্ল্ড নো টোবেকো ডে বাকিমু ব্যাক ড্যাশ রঙেন মানায়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আর উনি গ্লোবাল পার্টনার রং ই দিন ওয়ার্ল্ড নো টোবেকো ডে বাকিমু মানায়া টোবেকো বা জিয়ানা বাকা কি তাম্বাকু অরং দংযোগ জিঙ্কা কি সিগারেট বিড়ি সিগার হুক্কা আর মেলা রকমেনি তোয়া যি জিনিস রঙে তাম্বাকু নি ব্যবহার রেখা যদি অজাত জিনিস না নিং সানাং মেলা রকমেনি বেমার রং নিনিয়াং চাপাই ফুইয়া জিঙ্কা কি দংযোগ ক্যান্সার বেমার হৃদয়নি বেমার স্ট্রক বো দংনানা চান্স টোয়া আর দংযোগ লাংস নি বেমার আর নানান ধরনের বেমার রং দংনা মানা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নি মতে তাম্বাকু ব্যবহার রেখি মুং প্রত্যেক বছরেন ব্যাক ডেসিনিন মিলাই মুং 7 কোটি মর রং থিনিনি লামদরে কাইয়া ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হিসাবে সিগারেট বিড়ি সিগার না সানাং লাং ক্যান্সার দোয়া আর মর না থাটি বাকায়া আরও দোয়া উকাশ লানিয়ে কষ্ট আর উকাশ লানাং ঘামান্নিব দোয়া জো বাকা ক্রনিক অবস্ট্রাকটিভ পলমোনারি ডিজিজ সিগারেট বিড়ি না সানাং টিবি বেমার ডুংনি চান্স টোয়া আর লাংস না হেসা রেখা যাইনি যাইনি টিবি বেমার টোয়া অরং যদি সিগারেট বা বিড়ি না সাআ অরংনি লাংস রং না আর বিশিকা ক্ষতি রেখা আশা রেখা আপারং তাম্বাকু সানাং আতা সাইড ইফেক্টস দোয়া উনি বিষয়ে রিঙি মুং সিগারেট বিড়ি সিগার সানি রংনা যাতে সাচা আর আপনা মেলা রকমের বেমার ডুংনি থেকে রক্ষা রেখা আর আপনা সুস্থকা চলায় রাখায়া। আপারং অনুষ্ঠান নাথেমনা মান্ত আকাশবাণী তুরা কেন্দ্রে থাকি তাই অনুষ্ঠানে আপারং নাথেমনা মান্না দেবিকা রানী কোজনি হুরাঙ্গি গে শিক্ষায় চাই সারিয়া দংযোগ জীবন আনি গনসি রিং মানচা সুর।

দেবিকা রানী কৌজনি হুরাঙে চায়ু আপনা মানযুগ অনুষ্ঠানে শেষে আপার ওনা নাথেমনা হাউতু গ্রহণ কৌশানী হুরাঙে গেসেক চায় চায় সারিয়া দোংযুগ তিন খাপা লিফান কন্যা।

গ্রহণ কৌশনী হুড়াঙে চায় অপরাধ নামান যোগ নিনি জাসিং অনুষ্ঠান করবহরি ফুই যোগ ফুইনি অনুষ্ঠান রঙে আপার মুং ডবংনি কর হবি মুং ইয়েন তান যোগ সবনান নমস্কার ইয়া অল ইন্ডিয়া রেডিও চূড়া।

খাকি ফিল্মনি, সোনু নিগম আরো শ্রেয়া ঘোষাল নিরঙ্গপ্পা, ইউহি তুম মুজসে প্যার করতে হো, ইয়া গীত কো খনা সোনা মত গিয়েন।

0: ইয়ান আকাশবাণী থুরা সময় দাও চিসা কলাচি ওহা ইয়া সময় নি বাকো মেচক্রংনি প্রোগ্রাম ওয়াতানি সময় নাইসিমাং বেনরিথা দি সাংমানী মেরি বাদ বা আংনি কথা কো খোনাসোনা মানগেন
1: আঙা বিনরিথা দি সাংমা আঙা লোরার হাওয়া খানাউনি ওঙা আংনি গ্রেজুয়েশন কো মাচুতে আঙা ন্যাশনাল স্কিল ট্রেনিং ইনস্টিটিউট ডিপার্টমেন্ট দে কসমেটোলজি ও মাচুতে আঙা দাও দে পিংথাজ পার্লার কো খুলি হা ইয়া পার্লার কো খুলি না গতা আংনা গভর্নমেন্ট নি গতা দংথাং মাচা ডিস্ট্রিক্ট কমার্স ইন্ডাস্ট্রিজ সেন্টার ডিসিএসি থুরানি গতা পিএমই জিপি লোন কো মেঘালয় কোপারেটিভ অ্যাপেক্স ব্যাংক নি গতা আংনা লোন কো না ইয়া লোন কো সেংশন কানিছি আংনা পাকা ডাকচাকানি রংকো অনাহা আরো দিনথাং মাচা ডিস্ট্রিক্ট কমার্স ইন্ডাস্ট্রিজ

নি ওংলাইবা গাম জিনো নষ্ট খাগি যা আর বসে খারি আরো মক্কা নিগ্রকে কেয়া গামানী জারক না আর আপসান আরোচি নামে জাকালে পংবাত্তা বিথের মানা যতন খানা গামা গেয়ানী আর ওয়ারো ছা আনি থারিও না মানা দপেট